0: চিঠিটি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ দীর্ঘকালীন সুরক্ষা জাতীয় সম্বলর সংরক্ষণ আউ স্থায়ী পদ্ধতি গ্রহণ করবারকে দেশবাসীকে আহ্বান দিয়েছেন। ই জরুরি সময়াতে উচ্চশিক্ষানুষ্ঠানমান বৌদ্ধিক নেতৃত্ব নেবার দরকার বলে রাজ্যপাল কহিছেন। বিশ্ববিদ্যালয়মানকে হপ্তাক দিনে সাইকেল কি বিদ্যুৎ চালিত গাড়ি না হলে সর্বসাধারণ পরিবহন ব্যবস্থা ব্যবহার করবারকে রাজ্যপাল জোর দিয়েছেন। ইতার ছড়া বিশ্ববিদ্যালয়মান কামকাজ দিয়ে ব্যবহার হওয়া সরকারি গাড়ি মোটরমানু বিল কম করা আউ ক্যাম্পস দি সৌর শক্তি ভিত্তিভূমিকে বড়া যা বলে রাজ্যপাল চিঠিতে উল্লেখ করেছেন। বিজেপি রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন আইসানু দুইদিনিয়া ওড়িশা গস্তটি আসুছেন। দেশে চালিথিবা তেল সংকট লাগি খাস বিমানটি নয়াসিকরি সাধারণ যাত্রীবাহী বিমানটি সে আসবে। দুইদিনিয়া গস্ত অবসরে শ্রী নবীন দলর ভিন ভিন কার্যক্রমটি যোগ দেবার সহিতে শ্রীক্ষেত্র পুরীন মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ দর্শন করবে বলে রাজ্য বিজেপি তরফ কুয়াছে। আগামীকাল বিজেপি রাজ্য কার্যালয় কোর কমিটি বৈঠকটি শ্রী নবীন যোগ দেবার কার্যসূচী রয়েছে। ভুবনেশ্বর ইউনিট দুই অশোকনগর নথিবা আঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ন আইবাকাল আউ আইবা 25 তারিখ সোমবার দিন হেবারকে থিবা মুখ্যমন্ত্রীঙ্ক জন অভিযোগ শুনানি কার্যক্রম বন্ধ রহবা। রাইজে হেউথিবা জবরখরাকে নজরটি রখিকরি নিষ্পত্তি নিয়া যাইথিবার সাধারণ প্রশাসন আউ সাধারণ অভিযোগ বিভাগ তরফ সূচনা মিলিছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই তরফ 9 আর 10 শ্রেণী লাগি ভাষা নীতিটি বড় পরিবর্তন ঘোষণা করা যাইছে। গলা 15 তারিখ জারি হইতিবা বিজ্ঞপ্তিটি বোর্ড স্পষ্ট করেছে যে আইবা 2026-27 শিক্ষা বছরে সবু সিবিএসই অনুবন্ধিত বিদ্যালয়মানকে আইবা জুলাই 1 তারিখ নু 9 শ্রেণীর ছাত্রছাত্রীমানক লাগি ত্রিভাষা বাধ্যতামূলক করা যিবা। হেলে 10 শ্রেণীটি 3 নম্বর ভাষা লাগি বোর্ড পরীক্ষা করা নাই যায়। সিবিএসই বিষয়বস্তু তালিকানু স্কুলমানে কেনসিভিল ভাষা বাছবার লাগি ছাত্রছাত্রীমানক সুযোগ দেবে। 3টা ভাষা ভিতর অন্তত 2টা ভারতীয় ভাষা হইতিবার দরকার। ইতার ছড়া কেনসি বিদেশী ভাষাকে খালি 3 নম্বর ভাষা হিসাবে বছা যাই পারবা বলে সিবিএসই তরফ স্পষ্ট করা যাইছে। আইআইএম সম্বলপুর আইআইএম অহমদাবাদর সহযোগী মূল হইতিবা এআই ফর ওড়িশা অভিযান বাবদ কর্মশালাকে আভাসী জরিয়ে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উদ্ঘাটন করেছেন। ব্যবসায়িক অভিবৃদ্ধি লাগি এআই স্থানীয় বজার নু জাতীয় স্তর তক শীর্ষক এই কর্মশালা স্থানীয় উদ্যোগী ছোট শিল্পমানকু এআই র সহযোগী আগকে বড়ভারতি সাহায্য করবা। ব্যবসায়ী উদ্যোগী আউ এমএসএমই মানকর নিরন্তর বিকাশ দক্ষতা বৃদ্ধি আউ জাতীয় স্তরীয় প্রতিযোগিতা মনোভাব রখবার বাগির ভিন ভিন বিষয়টি কর্মশালাটি আলোচনা করা যা। পশ্চিম ওড়িশা 350 নু অয়েতকা স্থানীয় শিল্প প্রতিনিধি ইতি ভাগ নিয়েছেন। সারা পৃথিবীর আজ পালন করা যাচ্ছে বিশ্ব দূরসঞ্চার দিবস। মিলিত জাতিসংঘ তরফ 2006 মসিহানু ই দিবস পালন করা যাচ্ছে। সূচনা প্রযুক্তি বিদ্যা ও ইন্টারনেট বাগির আধুনিক বৈষয়িক জ্ঞান কৌশল এছনির সময়ার সমাজকে গভীর প্রভাব পকাইছে। ই বাবদে পৃথিবীর লোককে সচেতন করবাটা ই দিন পালনর মূল লক্ষ্য আয়। 1865 মসিহা আজির দিনে আন্তর্জাতিক দূরসঞ্চার সংঘ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন গঠন করা যাইছিল। মিশিকরি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ কর্মা বার্তা নেইকরি আজ পালন করা যাচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। রক্তচাপর প্রতিরোধ চিহ্নট আউ নিয়ন্ত্রণ বাবদে লোক সচেতন করবার লাগি ফি বছর মে মাসর আজির দিনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা যাই আসুছে। 2006 মসিহানু বিশ্ব স্বাস্থ্য সংগঠন ই দিবস পালন মূল করেছিল। ভারত ন পৃথিবীর সবুন অয়েতকা উচ্চ রক্তচাপ রোগী রয়েছেন। এছেন পৃথিবীর 100 কোটি নু অয়েতকা উচ্চ রক্তচাপ রোগী থিবার বেলে খালি ভারত ন 22 কোটি রোগী অছন। দেবগড় জেলা সংস্কৃতি ভবন ঠানে ওড়িশা সাহিত্য একাডেমী ও শ্রী জগন্নাথ সাহিত্য সংসদ তরফ রাজা স্যার বাসুদেব সুঢ়ল দেবঙ্ জয়ন্তী অবসরে দিনকে আলোচনা চক্র আও কবিতা পাঠোৎসব হয়ে যাইছে। ওড়িয়া ভাষা সাহিত্যর দরজাকে বড়াবার্থী রাজা স্যার বাসুদেব সুঢ়ল দেবঙ্ ভূমিকা বাবদে অতিথিমানে আলোচনা করেছিল। এই অবসরে গোটে কবিতা সংকলন উৎসব প্রধান পাঠ 2026 বিল উন্মোচন করা যাইছে। পানিপাক। ভারতীয় পানিপাগ বিভাগের সূচনা অনুসারে মৌসুমী আন্ডামান পৌঁছিছে। দক্ষিণ পূর্ব আরব সাগর আউ দক্ষিণ পূর্ব আরব সাগর দক্ষিণ পূর্ব আউ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কেতেটা ইলাকা সহিতে আন্ডামান সাগর আউ আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জকে মৌসুমী পৌঁছিছে। এবার 26 তারিখ বেলকে মৌসুমী কেরল পৌঁছিবা বলে বিভাগ তরফ অনুমান করা যাইছে। রাজ্যের ভিন ভিন জায়গান এবার 21 তারিখ তক কালবৈশাখীর প্রভাবটি ধুকাগটি সঙ্গে বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। এছনির আঞ্চলিক খবর ইন শেষ হল। আর বেলার আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 থি। জুহার।
1: মন কি বাত প্রধানমন্ত্রী রেডিও পর माननीय श्री नरेंद्र मोदी भारत की जनता से करेंगे मन की बात, आकाशवाणी के सभी केंद्र इसे प्रसारित करेंगे।
2: मेरे मन की बात आपके कारण सच्चे अर्थ में आपके मन की बात बन गई है। आपकी बातें सुनता हूँ, आपके लिए सोचता हूँ, आपके सुझाव देखता हूँ, उसी से मेरे विचारों की एक दौड़ शुरू हो जाती है जो आकाशवाणी के माध्यम से आपके पास पहुंचती है। बोलता मैं हूं लेकिन बात आपकी होती है।
3: याद रखिएगा रविवार सुबह 11 बजे मन की बात।

0: আকাশবাণী রাউরকেলা, পরবর্তী কার্যক্রম বিবিধ ভারতী।
1: সাজন ফিল্ম কা গীত হ্যাঁ পঙ্কজ উদাস কি আওয়াজ মে সমীর কি।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচার।
1: শ্রোতাবন্ধু আপনার শুণুটি ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি। পথ দেল প্রভু পাথেয় দেল না, চালিবাকু কহি লক্ষ্য দেল না। শুণিবা অঞ্জলি মিশ্র গাইথিবা এই ভজনটি, গীতরচনা ভূতেশ প্রসাদ পাণিগ্রাহী।

শ্রোতাবন্ধু, শেষ হল ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি আকাশবাণী রাউরকেলা। আসন্তু শুনিবা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 397তম ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

0: অনুমতি প্রদান করা যাব না বলে ইরান ঘোষণা করেছে। দেশের প্রথম উপরাষ্ট্রপতি মহম্মদ রেজা আরেফ এ সম্পর্কের সূচনা দিয়ে কিন্তু পূর্ব এই জলপথ উপরে তেহরান নিজের পূর্ণ সার্বভৌমত্ব প্রয়োগ করবার নিবৃত্ত রয়েছে, এবে এই নীতিরে পরিবর্তন করা যাব। ইরান সংসদের জাতীয় সুরক্ষা কমিটির মুখ্য ইব্রাহিম অজিজি কিন্তু হরমুজ প্রণালীর এক নির্দিষ্ট মার্গ দিয়ে সামুদ্রিক যাতায়াতকে নিয়ন্ত্রণ করা ইরান এক বৃত্তিগত ব্যবস্থা বিকশিত করেছে। বাণিজ্যিক জাহাজ এবং ইরানক সহযোগ প্রদান করুবা দেশগুলিকর গমনাগমনক এণিকে অনুমতি প্রদান করা যাব না। আমেরিকার তথাকথিত স্বাধীনতা প্রকল্প সহ জড়িত অংশীদারক প্রস্তাবিত মার্গের প্রবেশ অনুমতি দিয়া না বলে শ্রী অজিজি স্পষ্ট করেছেন। রুষ্র মস্কো উপরে ইউক্রেনর ড্রোন আক্রমণ ফলরে চারিজণকর প্রাণহানি ঘটিছে। মস্কো নিকটবর্তী পোগরেলকি গ্রামে এক ঘরে ড্রোন আক্রমণ হবার জনে মহিলার মৃত্যু হওয়া সহ ঘরের ভঙ্গারুজা অংশে পোতি হয়ে দুইজণকর মৃত্যু হয়েছে। ড্রোন আক্রমণ ফলরে অধিকাংশ কোঠা এবং ভিত্তিভূমি নষ্ট হয়েছে। মস্কো মেয়র সর্গেই সোবিয়নিন কিন্তু গতকাল বিলম্বিত রাতে এক তৈল বিশোধনাগার নিকটে আক্রমণ ফলরে বারজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রুষ্র পদাধিকারী মস্কো অভিমুখে আসিথিবা 81টি ড্রোনকু প্রতিহত করা যাইছি। রুষ্র কিভ উপরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণের দিনক পরে ইউক্রেন পক্ষ পালটা আক্রমণ করা যাই। রুষ্র আক্রমণ ফলরে ইউক্রেনের 24 জন ব্যক্তিঙ্কর প্রাণহানি ঘটি। কর্ণাটক ও মহারাষ্ট্র মধ্যে রেল সংযোগের উন্নতি করা লক্ষ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বেঙ্গালুরু মুম্বাই মধ্যে নূতন এক্সপ্রেস ট্রেন সেবার শুভারম্ভ করেছেন। আয়োজিত সমারোহে শ্রী বৈষ্ণব কিন্তু দক্ষিণ এবং উত্তর কর্ণাটকের বহুদিন ধরে রয়েছে দাবি পূরণ হয়েছে। মন্ত্রী আহরি কিন্তু বেঙ্গালুরু ও মুম্বাই মধ্যে খুব শীঘ্র বন্দে ভারত স্লিপর রেল সেবা আরম্ভ করা যাব। রেল ভিত্তিভূমির প্রসার সম্পর্কের শ্রী বৈষ্ণব কিন্তু কর্ণাটকের বর্তমান 12 জোড়া বন্দে ভারত ট্রেন সেবা জারি রয়েছে। বেঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই মধ্যে বুলেট ট্রেন করিডর সংযোগীকরণকু মধ্য অনুমোদন করা যাইছে। শ্রী বৈষ্ণব কিন্তু খুব শীঘ্র মুম্বাই বেঙ্গালুরু এবং অন্যান্য প্রমুখ শহরকু 7000 কিলোমিটর ব্যাপী রেলপথ প্রশস্তিকরণ করা যাবার যোজনা রয়েছে। বেঙ্গালুরু সব আরবান রেলওয়ে প্রকল্প মাধ্যমে 4টি করিডরকু সংযোগীকরণ করিবা পাই কার্য জারি রয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই দ্বারা পরিচালিত দ্বাদশ শ্রেণী পরীক্ষায় অনস্ক্রিন মার্কিং ব্যবস্থা মূল্যাঙ্কন প্রক্রিয়া স্বচ্ছতা এবং বিশ্বসনীয়তা বৃদ্ধি করেছে বলে সরকার কহিছন্তি। নূয়াদিল্লী আজ দ্বাদশ শ্রেণী পরীক্ষাফল প্রকাশ উপরে মত দেই কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগ সচিব সঞ্জয় কুমার কহিছন্তি, ছাত্রছাত্রীঙ্ক পাই এভাবে পদক্ষেপ গুরুত্বপূর্ণ সাব্যস্ত হয়েছে। কোণসি পরীক্ষার্থী যোগ্যতাঠার কম মার্ক পাইথিবা অনুভব করা উচিত নুহে বলে সে কহিছন্তি। চলিত থর মূল্যাঙ্কন এবং পাশার নেই ছাত্রছাত্রী চিন্তা প্রকট করেছন্তি। শ্রী কুমার কহিছন্তি অনস্ক্রিন মার্কিং ব্যবস্থা চলিত বর্ষ সিবিএসই দ্বারা প্রচলন করা যাইছি। 2014 মসিহার বহু বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতীয় বোর্ড এই ব্যবস্থাকে বহুল ভাবে ব্যবহার করে আসুচ্ছন্তি। প্রায় 98 লক্ষ উত্তর খাতা বিভিন্ন স্তর সুরক্ষা এবং গুণবত্তা যাঞ্চ পরে ডিজিটাল ভাবে স্ক্রিনিং করা যাই মূল্যাঙ্কন করা যাইতিলা। সে কহিছন্তি এহাদ্বারা ত্রুটি হ্রাস পাইবা সহ সঠিক মূল্যাঙ্কন সুনিশ্চিত হয়েছে। এপরিকি আবশ্যক স্থলে ছাত্রছাত্রীঙ্কু উত্তর খাতা প্রদান করিবা সহজ এবং সরল হয়েছে। আইপিএল ক্রিকেটর আজির দ্বিতীয় ম্যাচে আউ কিছু সময় পরে রাজস্থান রয়্যালস এবং দিল্লী ক্যাপিটালস মধ্যে খেলা আরম্ভ হব। দিল্লির অরুণ জেটলি স্টাডিয়ামঠে খেলা যাওয়া ম্যাচে টস জিতি দিল্লী ক্যাপিটালস প্রথমে বোলিং করা নিষ্পত্তি নিয়েছে। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট আসোসিয়েসন স্টাডিয়ামে আজ প্রথম ম্যাচে পঞ্জাব কিংস পরাস্ত হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু পঞ্জাব কিংসকু 23 রনরে পরাস্ত করেছে। টস জিতি পঞ্জাব কিংস প্রথমে বোলিং করা নিষ্পত্তি নিয়েছিলা। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু নির্ধারিত 20 ওভরের 4 উইকেট বিনিময়ে 212 রন সংগ্রহ করেছিলা। বিজয় লক্ষ্যকে পিছা করে পঞ্জাব কিংস 20 ওভরের 8 উইকেট বিনিময়ে 169 রন সংগ্রহ করা সক্ষম হয়েছিলা। চীনরে অনুষ্ঠিত বাউজি চাইনা মাস্টর্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার মহিলা সিঙ্গলসে ভারতের শ্রেয়ান্সি ভালিসেট্টি রৌপ্য পদক হাসল করেছেন। সে তাঁর প্রতিপক্ষ আন কি ওয়ানঙ্কঠার সিধাসলখ 14-21 ও 6-21 সেট্রে পরাস্ত হয়েছেন। মুখ্য সংবাদগুলি পুণি থরে দুইদিনিয়া সুইডেন গস্তরে যাই গোথেনবর্গে পৌঁছিলে প্রধানমন্ত্রী সুইডিশ প্রতিপক্ষ করবে দ্বিপাক্ষিক আলোচনা আসন্তা 25 তারিখে রাষ্ট্রপতি প্রদান করবে পদ্ম পুরস্কার চলিত বর্ষ পাইঁ পুরস্কার পাইবে 131 জন কেরলমর নূতন মুখ্যমন্ত্রী ভাবে আসন্তাকালি শপথ গ্রহণ করবে কংগ্রেস নেতা ভি ডি সতীশন হরমুজ প্রণালী দিয়ে শত্রুপক্ষ সামরিক উপকরণ পরিবহনকু অনুমতি প্রদান করা যাব না ইরানর ঘোষণা এবং আইপিএল ক্রিকেটর দ্বিতীয় ম্যাচে টস জিতি রাজস্থান রয়্যালসকু ব্যাটিং পাই আমন্ত্রণ কলা দিল্লি ক্যাপিটালস সংবাদ শেষ হল
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র
2: সুদূররু সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি ও অসঙ্গতির অভিব্যক্তি নেই আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করছু জিল্লা হালচাল। আজ জিল্লা হালচাল শুণতু সম্বলপুর জিল্লা সম্পর্কে তথ্য দিয়েছেন আমার সম্বলপুর সংবাদদাতা গুণমণি বিশ্বাল ও উপস্থাপনায় মু মহেন্দ্র কুমার মাঝি। সম্বলপুর জেলা নাকড়িদেউল ব্লক স্থিত মিনি স্টাডিয়াম পরিসরের অনুষ্ঠিত কার্যক্রমে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 193 কোটি টাকা ব্যয়ের 48টি বিকাশমূলক প্রকল্পর শুভ উদ্ঘাটন ও শিলান্যাস করেছেন। প্রকল্পগুলিক মধ্যে ভীমমণ্ডলীয় পুনরুদ্ধার ও পর্যটন বিকাশ পাই 8 কোটি 50 লক্ষ টাকার এবং উন্নত স্বাস্থ্যসেবা পাই 18 কোটি ও ক্রীড়া প্রতিভার বিকাশ পাই 20 কোটি টাকার নূতন মিনি স্টাডিয়াম রয়েছে। কার্যক্রমে উদ্বোধন দিয়ে কেন্দ্রমন্ত্রী শ্রী প্রধান কইতিলে
3: আজ মধ্যে সৌভাগ্য মিলিলা নাকটি দেউলার সিএসসি কু এইটি শিলান্যাস করিবা পাই তা অন্তর্গত 6টি পিএসসি 40 রুট দ সব সেন্টার ইয়ার উদ্দেশ্য নাকটি দেউলার 15,000 পরিবার পাখাপাখি 65-70,000 নাগরিক মৌলিক সুবিধা উপলব্ধ করিবার দায়িত্ব আজ আমি নেওয়া পাই প্রস্তুত আছি। আজ অনেক প্রকল্প ভিতরে আমি যে জায়গার উপস্থিত অনেক গোটিয়ে খেলোয়াড় মানকর অঞ্চল এইটি গোটে নূয়া মিনি স্টাডিয়াম আজ আমার সরকার নিষ্পত্তি নেই সমাজের স্বচ্ছতা সুস্থতা বড়াই নাকটি দেউলরে বি পাখাপাখি 20 কোটি টাকা ব্যয়ের গোটি স্টাডিয়াম এইটি আমি শিলান্যাস কলে আগামী দিনের আমি স্টাডিয়াম কু উপযোগ করা পনিপরিবার অঞ্চল আম্বার অঞ্চল চাষর অঞ্চল এ অঞ্চল জীবিকা কু বড়াই চাষক বড়াই পড়ব তাপাই পানি দরকার নাকটি দেউল ব্লকরে রেড়াকুলরে জুজুমরার পানির অভাব না কিন্তু পানিকু বাঁধি রাখিবার সমস্যা আছে বন্ধ কটা নাল ছোট ছোট জলসেচন প্রকল্প মু জেলাপালকু দায়িত্ব দিয়েছি রেড়াকুল সব ডিভিজনর জলসেচন স্তরক বড়াই আমাকে বিশেষ যোজনা করা পড়ব।
2: এবে কিছু সংবাদ সংক্ষেপে আম সংবাদদাতাঙ্ক ঠারু
4: সম্বলপুর জিলাপাল সম্মেলনী কক্ষে নূতন সম্বলপুর গঠন ও বিকাশ পাই এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। সম্বলপুর শহরের ভবিষ্যৎ অভিবৃদ্ধি এবং স্থায়ী নগর উন্নয়নকু দৃষ্টি রাখি প্রস্তাবিত নূতন সম্বলপুর সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বৈঠকটি জিলাপাল সিদ্ধেশ্বর বলরাম বন্দরক অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক সমৃদ্ধ শহর যোজনা এবং টাউন প্ল্যানিং স্কিমর কার্যকারিতা জমি পুনর্গঠন এবং ব্লক বিভাজন শহর স্তরীয় ভিত্তিভূমি জনসাধারণ সম্পত্তির বিকাশ এবং ড্রেনেজ ব্যবস্থা সুদৃঢ় রোড নেটওয়ার্ক এবং ইউটিলিটি প্ল্যানিং প্রমুখ আলোচনার মুখ্য প্রসঙ্গ রয়েছে। সম্বলপুর জেলা পরিষদ সম্মেলনী কক্ষে 10ম জেলা পরিষদ বৈঠকটি সম্বলপুর বিধায়ক জয়নারায়ণ মিশ্র রেঙ্গালি বিধায়ক সুদর্শন হরিপাল উপস্থিত ছিলেন। বৈঠকের কৃষি বিভাগের বিভিন্ন যোজনার অগ্রগতি আদি উপরে আলোচনা হয়েছিল। ওড়িশা সরকারের গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী ডাক্তার কৃষ্ণচন্দ্র মহাপাত্র সম্বলপুর গস্ত করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যের সমীক্ষা করা সহ সহায়তা বণ্টন করেছেন। বৈঠকের সম্বলপুর মহানগর নিগম এবং অন্য পৌরাঞ্চলর বিকাশমূলক কার্যের অগ্রগতি নেই বিস্তৃত আলোচনা করা যাইছি। সম্বলপুর জেলা প্রশাসন তত্ত্বাবধানে বিশ্বপ্রসিদ্ধ বক্রমন্দির হুমা বিমলেশ্বর পীঠটার সোমনাথ স্বাভিমান পর্ব অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত হয়ে যাই। গুজরাটর সোমনাথ মন্দির সিধা প্রসারণ মাধ্যমে ভব্য উৎসব স্থানীয় জনসাধারণ সামিল হয়ে এর দিব্য দর্শন করেছেন। সম্বলপুর জেলা আইনসেবা প্রাধিকরণর অধ্যক্ষ তথা জেলা দৌরাজজ প্রজ্ঞা পাড়িগ্রাহীঙ্কর নির্দেশ ক্রমে বিকল্প সমাধান কেন্দ্র সম্বলপুর সিভিল কোর্টঠারে আইন সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে যাই। এই শিবিরকু স্থায়ী লোক আদালতর অধ্যক্ষ শিশির রথ অধ্যক্ষতা করে জনসাধারণ বিভিন্ন জনকল্যাণমূলক যোজনা সম্বন্ধে বিস্তৃত আলোকপাত করেছিলেন।
2: জিল্লা হালচাল আজ পাই এতিকি আসন্তাকালি জিল্লা হালচালে শুনিবে সুবর্ণপুর জিল্লা সম্পর্কে।

শ্রোতাবন্ধু, বর্তমান শুণবা এই মনছুঁয়া গীতটি বালিকা বধূ কথাচিত্রু কণ্ঠদান করছেন অমিত কুমার।

0: তিনিটা কলেজরে
1: ব্যস্ত হও না,
0: ফিস তো দেখো।
2: হে কোন খবর? কোন হলো? হ্যাঁ,
1: ফিস রো টেনশন।
2: রাহুল রো ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তো রাস্তা ক্লিয়ার। ব্যাংক রো আবশ্যক অনুযায়ী স্টুডেন্ট এডুকেশন লোন ইজিলি মিলিব, যেউথিরে 4 লক্ষ টাকা পর্যন্ত নো কোলাটারাল।
0: সিএ কোটি
2: মিঠা আরবিআই কহে
3: কর সঠিক আরম্ভ, হু আর ফাইন্যান্সিয়ালি স্মার্ট।
4: শ্রোতা বন্ধু, আপনার টিউন করছেন 102.6 এফএম, শুনছেন সিনে সঙ্গীত কার্যক্রম। বর্তমান শুনিবা ইয়াদো কি বারাত কথাচিত্রর এই গীতটিকে গাইছেন আশা ভোসলে এবং মোহাম্মদ রফি।

শ্রোতাবন্ধু, এই সুমধুর গীতটি শুনিলে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারঙ্ক কণ্ঠরে আন্ধি কথচিত্ররু। শেষ হলা সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। সময় রাতে 8:30 হওয়া যাচ্ছি। শুণবা সমাচার দর্পণ, রিলে করে প্রসার করছু আকাশবাণী কটক কেন্দ্ররু।